ঘরের সামনে দুর্গা পূজা দিয়ে যা সেটি বাড়ি শুরু করে আগাম আর গাওয়া প্রত্যেক বরস দিয়ে যা এই কামনের পূজারে গ্রাম সমুদায় মানব জাতি নিরাময় ও সুখ শান্তি কায়ম হয়ে জনবিশ্বাস দিয়ে যা বৈশাখ জেঠ মহিনা গ্রাম সমুদায় যুগা তাদের ধন্যবাদ পূজা কলা পরম্পরা গ্রাম সমুদায়

উত্তরাঞ্চলের আস্থা প্রতিনিধান হয়েছে। ভূমিকম্পের অবশেষ সুরক্ষিত করে দিতে স্থাপন করা হয়েছে। আগত দেখিয়ে বা তুমি তার সম্বন্ধে বা সমুদায় জানকারী দেওয়া হয়েছে।